প্রতিখন ঘরে বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়ি আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়ি মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটোপলর নির্ভরযোগ্য বাতর সুতরাং আমার ওয়েবসাইট আকাশবাণী ডট জিওভি ডট ইনত নতুন ভারত ন রূপত আকাশবাণী।

গণেশগুড়ির থাকে, তেখেত বাড়ি টেন্ট হাউসও আছে, রানাদা নাকি। রানাদার বিয়ার হঠাৎ এটা যুবসূত্র হল আর জুবিন গার্গ আহিব লাগল। তেতিয়া জয়ন্ত পাত্র আগতে আহিল, আহি জয়ন্ত পাত্রই আমাক কটন কলেজত বিচারি গৈছে, গৈ পেলাই খুঁজিছে যে ইন্দ্রজিৎ দাস কোন। তেনেকৈ যোগাযোগ করে জয়ন্ত পাত্রই মোক লগ নাপালে, মোক মাতি পঠিয়ালে। আমি আহিলো দিগন্ত শর্মার ঘর, অম্বিকাগিরি নগরত আমার দিগন্ত শর্মাদার ঘর, দিগন্তদার ঘর আমি প্রথম লগালগি হল জয়ন্ত পাত্র। তেনেকেই হল আর আর্থকুয়েকর রিলিফের কারণে আমি যেহেতু টিকেটেড শো করলো, কটন কলেজতে আছে আপনার 5,000 লড়া ছালী, সিট আছে আপনার 750, গতি আমি প্রথমে কলো যে 20 টাকাকে আমি স্টুডেন্টের কারণে উলিয়াই দিই, সেই যে টিকেটটা উলিয়াই দিল। এটা আপনি 750, তাতে 5,000 লড়া ছালী কাক দিব, কাক এড়ব, বাইরতো টিকিট বিক্রি করাই দিগদার আমার। গতি এটা সময় আমার পয়সা একবারে কিবাকে অল্প পয়সা উঠিছে, আমার এটাও মনত আছে 25 পয়সা 8 আনা এইবিল লগাই পেলাই আমি এনেকেই মানে এটা টোপোলা নি পেলে হিসাব করে করে জয়ন্ত পাত্র হাতত দিছো। জুবিন গার্গে কি করেছে স্টেজত আহি কইছে, যিখিনি মোক টাকা দিলে ইহতর যেহেতু পয়সা উঠা নাই, তা গোটে স্টুডেন্টেই ললে, গোটে উঠা নাই, গতি এই টাকাখিনি মই গুজরাট আর্ট কুইকর নামে দিল। এতিয়াও মনত আছে নীলা রঙের একটা ভিতর একটা টি শার্ট, উপর হোয়াইট শার্ট একটা বগা রঙের, আর বাটন খোলা আসে, একটা কিবা কিবা দাঁত একটা পিঁধি আছে, কিহর দাঁত না জানো, এনে চেইন এটা লকেট একটা আছে সেই পিঁধি আছে। আর সেইদিন প্রথম ট্রেকত মায়াবিনী গান তো মঞ্চ গাইছে আর কৈছে যে নতুন গান মোর 2002 আমার পয়সা দিবর কারণে নাই, গতি কত আর ভিডিও রেকর্ডিং করি, কাবার কাবার তাত আছে উলাই থাকে মাঝে মাঝে। এটাও আপনাদের দেখিলে গম পাব, নীলা রঙের টি শার্ট, উপর বগা শার্ট, ফুল শার্ট, বাটন খোলা বুটাম কেটা খুলি থাকা আছে, আর কিবা লকেট একটা দাঁত একটা থাকা লকেট একটা পিঁধি আছে, আর মায়াবিনী গায়ে আছে সেই সেই রবীন্দ্র ভবনের 2002 চনের। গতি এই একবার আরম্ভণি সময় কথা, গতি সেই গানটো মায়াবিনী প্রথম প্রথম মঞ্চ গিয়েছে আর আপনাকে শুনাইছে, আর আপনার গানের পর ইন্সপায়ার হওয়া বলে কৈছে আমি বরষার ওসর যাম মায়াবিনী গানটই শুনো, মায়াবিনী গানটা শুনিলাম আমি।

0: খুব সুন্দরকৈ গীতটি পরিবেশন করিলা, খুব ভাল লাগিল, আর তোমার উজ্জ্বল ভবিষ্যৎ আমি কামনা করছো, এনেদরেই গীত পরিবেশন করে গৈ থাকা।
1: থ্যাংক ইউ।
2: প্রিয় শ্রোতা, হিপ হিপ হুড়ি অনুষ্ঠানের নির্ধারিত সময় শেষ হয়ে আহিল। ললিত চন্দ্র ভৰালী মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীসকলে পরিবেশন করা হিপ হিপ হুড়ি অনুষ্ঠানের দ্বিতীয় অংশটি পরবর্তী খণ্ডত আগবঢ়া হব। আজির এই খণ্ডটির পর স্নেহার সহিতে মই পম্পি ইমানতেই বিদায় মাগিছো। নমস্কার।
3: ইমান পরে শ্রোতায় বারেরহনিয়া গীতমাতর অনুষ্ঠান হিপ হিপ হুড়ি ললিত চন্দ্র ভৰালী মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রী সকলে পরিবেশন করা গীতমাত শুনবলে পালে। অনুষ্ঠানটি যুগুতায় আগবহালে স্নেহা পাঠক আর পম্পি মালাকারে। আমার যুববাণীর পরা অনুষ্ঠানটি ইমানতে অন্ত পড়িল। ত্রিদিশা বরার সহযোগত অনুষ্ঠানটির প্রযোজনা করিলে ইন্দ্রজিৎ দাসে।

শ্রোতাসকলে হিন্দী সিনেমার গীতের অনুষ্ঠানত শুনে আছে দুলহন হম লে যায়েঙ্গে সিনেমার কেটেমান গীত। এবার শুনক অলকা ইয়াগনিক, সোনু ইয়াগনিগম আর সঙ্গীসকলের কণ্ঠর আন এটি গীত।

0: কৃষ্ণ
1: কৃষ্ণ কৃষ্ণ
0: হে রাম। যুজি যুজি গজরাই এ ভৈল যেন মৃত প্রায়, মাধব কবুলে টুটি বাণী
1: কৃষ্ণ
0: এ প্রসন্ন।

0: রামোরা
1: কৃষ্ণ
0: ভুবন কমল করে জলমল গজেন্দ্র এ পাহি পালে আর্তনাদ করি ত্রাহি হরি বুলি হরিত শরণ লইল।

0: শ্রোতাবৃন্দ সতর্ক হোক, যদিহে ব্রেকিং নিউজ হয়ে পড়ব নিবিচারে তেন্তে পয়সা পঠিয়ার সময়ত নাম আর ধনের পরিমাণ সদায় দুবার পরীক্ষা করিব।
1: RBI কয় কারুবাক পেমেন্ট করার সময়ত অলপ সাবধান হব।
2: গীতালি অনুষ্ঠানের শেষত শুনবলে লৈছো মহম্মদ রফির কণ্ঠত আনবান বোলছবির এই গীতটি।

0: সুখবর। আপনার ব্যবসায় দোকান প্রতিষ্ঠান বা সেবাক শ্রোতার ওসরলে লৈ যাব বিচাৰে নেকি? তেন্তে আজিয়েই যোগাযোগ করক আটাইতকৈ বিশ্বাসযোগ্য মাধ্যম আকাশবাণী তেজপুর। ইয়ার লাভালাভ সমূহ হৈছে সুদূর প্রসারী প্রচার, ঘরে ঘরে জনপ্রিয় অনুষ্ঠান সমূহৰ মাজত বিজ্ঞাপন আর প্রচারের সুবিধা, বাজেট অনুকূল বিজ্ঞাপনের প্যাকেজ, বিশ্বস্ততা, শ্রোতার গভীর বিশ্বাস আর ব্যাপক পরিসর, বিজ্ঞাপন সম্পর্কীয় সবিশেষ তথ্য, দর আর বুকিংর বাবে আজিয়েই আকাশবাণী তেজপুরের বাণিজ্যিক শাখার সৈতে যোগাযোগ করক। ঠিকনা আকাশবাণী তেজপুর মরাভরলি। আমার যোগাযোগের নম্বরটি হৈছে 8723989423। আকৌ নম্বরটি কৈছো 8723989423।
1: এইবাৰ শুনো আহক চান কবিতা কৃষ্ণমূৰ্তি আৰু বেবী স্নেহাৰ কণ্ঠৰ এই গীতটি।

থাকার শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করার সূত্রে অহা বছর মেঘালয়তে অনুষ্ঠিত হবলগিয়া 39 সংখ্যক রাষ্ট্রীয় ক্রীড়ালয় যোগ্যতা অর্জন করলে। আন্তঃরাজ্যিক প্রতিযোগিতাখনের কালি অনুষ্ঠিত পুরুষৰ শাখার দলগত ফাইনেলত অসমে মণিপুরক 3-1 গেমত পরাভূত করে। ইয়াৰে প্রথমখন সিঙ্গলসত অসমৰ শুভাঙ্কর দত্তই মণিপুরের মালেমেংবা সিংমাৰৰ হাতত 13-15 পরাভূত হওয়ার বিপরীতে দ্বিতীয় সিঙ্গলসত অসমৰ তন্ময় বিকাশ বৰুৱাই মণিপুরের মার্টিন ইংবুদামৰ বিরুদ্ধে 10-15, 15-9, 21-7 ব্যবধানত জয়ী হয়। 1-1 গেমত ক্ষমতা থকার পাছত ডাবলসত অসমৰ স্বর্ণলাজ বৰা আর সুরজ গোয়ালাই মণিপুরের রিতেশ সিং আর বিকশন সিংক 15-8, 15-9 সেটর ব্যবধানত হরওয়ায় 2-1 গেমর অগ্রগতি লাভ করে। তৃতীয় সিঙ্গলসত অসমৰ অরিজিৎ চলিহাই মণিপুরের এইচ সিং থকসমক 15-6, 15-6 পোনপটিয়া ব্যবধানত হরওয়ায় দলীয় অগ্রগতি 3-1 বৃদ্ধি করার লগতে দলক চ্যাম্পিয়ন করায়। অসম দলের আনগৰাকী সদস্য আছিল নিবি রঞ্জন চৌধুরী। মহিলা শাখার ফাইনেলত অসমে মিজোরামক পোনপটিয়াকৈ 3-0 গেমত হরওয়ায়। ইয়াৰে প্রথম সিঙ্গলসত অসমৰ ময়ূরী বর্মনে মিজোরামর রামদিন মাওয়াই সাংতেইক 15-6, 15-6 সেটত হরওয়ায়। দ্বিতীয় সিঙ্গলসত অসমৰ তারকা সাতলার অস্মিতা চলিহাই মিজোরামর লালিন কিমির বিরুদ্ধে 16-14, 15-8 ব্যবধানত জয়ী হয়ে দলীয় অগ্রগতি 2-0 বৃদ্ধি করে। আনহাতে ডবলসত অসমৰ মনালী বৰা আৰু অস্মিতা জুটিয়ে মিজোরামৰ লালৰেমপুই আৰু লালিন হুইমাৰৰ জুটিৰ বিৰুদ্ধে 12-15, 15-6, 21-11 ব্যৱধানত কষ্টকৰ জয় সাব্যস্ত কৰি বিজয় মুকুট পৰিধান কৰে। অসম দলৰ আন দুগৰাকী সদস্য আছিল গাৰ্গী শইকীয়া আৰু ভৱিষ্যা চাংমাই। আনহাতে জুনিয়ৰ শাখাত অসমৰ ল'ৰা দলে অৰুণাচল প্ৰদেশক 2-0 গেমত আর ছোৱালীত মিজোরামক 2-1 গেমত হরওয়াই চ্যাম্পিয়নৰ খিতাপ অর্জন করে। লড়া শাখার ফাইনেলত অসমৰ হৈ বর্ণিল আকাশ চাংমায়ে সিঙ্গলসত অবতীর্ণ হওয়ার উপরি আনায়ান বৰাৰ সৈতে জুটি বান্ধি ডাবলসত অরুণাচলৰ চেমুয়েল তামাং আৰু মংকু টাকুক পরাভূত করে। ছোৱালী শাখার ফাইনেলত অসমৰ গাৰ্গী শইকীয়া, নৈমিষা শইকীয়া, ভৱিষ্যা চাংমায়ে আৰু অভিকা বৰগোহাঁয়ে মিজোরামৰ লালিন হুইমাৰ জেৰামথাৰী ৰেণ্ঠৈলিক 2-1 গেমত হৰুৱাই দলীয় স্বৰ্ণ হস্তগত কৰে। ইফালে প্ৰতিযোগিতাৰ ছিংগলছ ইভেণ্টৰ খেলসমূহ পূৰ্ণগতিত চলি আছে। আনহাতে আগন্তুক ৰাষ্ট্ৰীয় ক্ৰীড়ালৈ যোগ্যতা অৰ্জন কৰাৰ বাবে অসম বেডমিণ্টন সন্থাৰ হৈ সভাপতি ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু সম্পাদক ওমৰ ৰশিদে ৰাজ্যিক ছিনিয়ৰ দলটোক শুভেচ্ছা জনায়। আসাম রাইফলসে উদালগুড়ি জেলার ভেরগাঁও মহকুমার সদরত চলি থাকা মহিলা ট্রফি ফুটবল প্রতিযোগিতার ফাইনেলত উপনীত হয়েছে। ভেরগাঁও আঞ্চলিক এফসু আর ভেরগাঁও আঞ্চলিক ক্রীড়াখণ্ডার যৌথ উদ্যোগত স্থানীয় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় খেলপথারত অনুষ্ঠিত প্রতিযোগিতার কালি অনুষ্ঠিত দ্বিতীয়খন সেমিফাইনেলত আসাম রাইফলসে পশ্চিমবঙ্গ দলক 6-0 ব্যবধানত পরাস্ত করে। ইপিনে প্রথমখন সেমিফাইনেলত কার্বি আংলং স্পোর্টস একাডেমিয়ে মিজোরামর গ্লোবেল মিজু ফুটবল এসোসিয়েশনক 2-1 ব্যবধানত পরাস্ত করে ফাইনেলত প্রবেশ করে। বিজয় দলের পূজা পাসি আর সুনিয়া মারাকে এটাক গোল দিয়ার বিপরীতে মিজোরামর হাহাতে একমাত্র গোলটো পরিশোধ করে। 19 সেপ্টেম্বর ফাইনেল খেল অনুষ্ঠিত হব। আন্তঃরাষ্ট্রীয় ক্রিকেটত দ্রুতগামী সেঞ্চুরি অর্জন করা ভারতীয় বেটাররূপে পরিগণিত হয়েছে অভিষেক শর্মা। আফগানিস্তানৰ বিৰুদ্ধে ছিৰিজৰ তৃতীয়খন মেচত কালি বাওঁহতীয়া অপেনাৰজনে 30টা বলত শতক সম্পূৰ্ণ কৰে। এনেদৰে তেওঁ হিটমেন ৰোহিত শৰ্মা নামত থকা অভিলেখ ভংগ কৰে। 2017 চনত ৰোহিতে 35টা বলত শতক অৰ্জন কৰিছিল। কালিৰ মেচত অভিষেকে 34টা বলত 108 ৰাণ কৰি ৰশিদ খানৰ বলত আউট হয়। 9টা বাউণ্ডেৰী আৰু 11টা অভাৰ বাউণ্ডেৰীৰে তেওঁ বিস্ফোৰক ইনিংছটো সজায়। উল্লেখ্য যে সামগ্রিকভাবে টি-20 আন্তঃরাষ্ট্রীয় ক্রিকেটের ইতিহাসত তৃতীয় দ্রুততম শতক অর্জনকারী হিসাবে পরিগণিত হল অভিষেক শর্মা। এই তালিকার শীর্ষত আছে এস্তোনিয়ার সাহিল চৌহান। 2024 চনত সাইপ্রাসের বিরুদ্ধে মাত্র 27টা বলতে শতক অর্জন করেছিল। তালিকার দ্বিতীয় স্থানত আছে তুরস্কর মোহাম্মদ ফারহাদ। 2025 চনত বুলগেরিয়ার বিরুদ্ধে 29টা বলত শতক

এয়া আকাশবাণী তেজপুৰ, এতিয়া শুনিবলৈ লৈছোঁ দুটিমান অসমীয়া আধুনিক গীত, শিল্পী কুইন দাস।